0: ত শ্রোতাও তো রবিবার তুমি পরখাই বসিয়েছি রবিবার আউন ছোড়েলে কিন ভাবি কেন তো বাদ করে বসে গে তুমি সব সারা কেন আমরা সাথে আছেন ভাবুক দৈলেখা সাথী বিনোদ সঙ্গম হন হিমাল পার্তার একই সাথ বন্ধুনে হবি মনসুনে রেডিও ভেরিকা সাথে পূর্ণ খড়কা আছেন তুমি আমি সবকা তর্ফবাটি তুমি কেন দত্ত নমস্কার কষা ছ কিয়ারি কেন বসিয়া ছ বর্ষা ভেলে সাইছেন দেউকা রোপাইহারি মেটেউকা কে কষ গাঁ ঘর ক্যা কসো যসা দুঃখ পড়া পান যে ভয় পান ঝলকো তোমরাই আউনো তো খিয়া রেউ গে রবিবার লেগে আমি আসে কইতে মৈথ কইলে মৈথ বোলনে মন লাগবে কইলে বোলি নহকিনে কইলে কে হারি নহকিনে তো খিয়া শ্রোত এসে তো দুঃখ হবাই কেন দুঃখ হবাই কব সাজা পান হাইন কই কে কই কেন কে দুঃখ কই কেন কে দুঃখ কইকেন ভাইকেন দুঃখ কইকেন নভাইকেন দুঃখ তো খেয়ার হেউ কে শ্রোত যা ভাইয়া পান তুমি সবাইকেন সমঝেকা ছ সবাইকেন মায়া রেখা ছ তুমি হামি কেন মায়া আদা হামি তুমি কেন মায়া আদা আউনা ছ হুক ভারে রচন তরুহারা ভাবল্ট তোমরা মাঝে আউনা ছ রবিবার লাইকেন কে কসো লাগদ তো খেয়ার হরাই গিয়ে ভান্নে নহুছে ইন্দরই ছ পড্ডো হবাই কেন ছ রাউকে কইলে কে কে দুঃখ পড্ডা কইলে কে কে দুঃখ পড্ডা কইলে কাই ভাগনো পড্ডো কইলে কই ঠৌর দগুন্ন পড্ডো আব এসে ছ ভাগ্যকু লেখানি জিয়া ছ তেই ভোগনু ছ জিয়া ছ তেই হারি খানু ছ জিয়া ভোগনে ছ তেই ভোগনু ছ সুচেতায়ক কইলে হুন কইলে নহুন আবে এসেই তো দেউকা শ্রোতাও 0995-4330 টেলিফোন বাটো এই বাটো ভাইকেন আও তুমি আয়েপছি কুড়াকানি অরাউলা সবাই হাতে কুড়া অরাউলা সবাই হাত আব সুখ দুঃখ সাঁটাউলা আব তোমরা ভন্ন কুড়া তুমি ভনাউলা শুনাউনে কুড়া শুনাউলা তো দেউকা ইন্দরে শ্রোতাও ঘর দুঃখই বন দুঃখই দুঃখারিকা দুঃখ এটা দুঃখ উতা দুঃখ কইকা হেনে মুখ ভেন হো তো কিয়ার দেউ কে দুখারী দুঃখই মা রুনা সুখারী সুখই সুখারী সুখই মা তো কিয়ার দেউ কে ছোড়িকন গয়া ছোড়িকন গয় সবাই কুছিও মুখইমা কো বস্য মুখইমা আব এসে একদিন ছোড়ি যান সবাই কো বস্য মুখইমা তো এই তো হো ছোড়ি জানে সবাই যা জসো আব রবিবার কার্যক্রম মৈথই পছি আগে তুমি হুনিয়া ছ মানে কই ফোন অন্য মঞ্চে তিন্দরা ছ মানে ভন্দিয়া হন তার পুরাই দিয়া এসেই সামাজিক সঞ্জালনা পনি দুই চার কুড়া লিখ দিয়া কামার কো মঞ্চে আজকা পহিলা শ্রোতা মৈথই পছি কুড়াকানি অন্ধ পড়ে আয়া ছ রে যদ্দ হাজার
1: হ্যালো
0: যদ্দ হাজার কো বলে
1: দাজু দুলুক পোড়া নম্বর 8 দেখি বোম বাহাদুর মিজার
0: ভন্নি বোম বাহাদুর মিজার কাঁ ছ তো তুমি
1: ম অলি ঘরেই বসে আছো হাজুর
0: এই ঘরেই ছ দেউ
1: আচ্ছা
0: কে কসো ছ রাও দুলুক তির
1: একদমই ঠিকই ছ দাদা অলি হন্দ সামলাই ছ
0: নিকে হুনু পর্যো রোপাই হপাই হবাই কাম কুড়ো মেটেউ কে বর্ষা কাম তো কইলে মেটি নেছি থেউ
1: রোপাই গর্নে নে গরি রকম ভাষা আমরা রোপাই পাই না আইলে
0: ইয়া লো তো আজ আয়া ছ তুমি হাতে কুড়া আনি ভয়া দুল্লু বাট আয়ো অসাধ্যই খুশি ভয় ম পান একখেরি ঘাই নিও কি সমঝনি আও তো আমরা
1: অলিকে তো পরে আছ হই দাদা
0: লও লও আর হই কে আর
1: ল ল রেডি দুকার কর দেই